পরি পরে হবে সাহস মারিয়ে দেয়া কালে কালে হারিয়ে আজি গলা মাকে দিয়ে ভিতর দেবে হারিয়ে পরে আপে মুয়ার দে মারিয়ে ভোজনের চলতে মারিয়ে ভোজনের চলতে মারিয়ে।